নমস্কার শ্রোতা বন্ধুগণ, সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করতে চলেছি আমাদের বঙ্গভাষার অনুষ্ঠান সাতরং। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে আকাশবাণী চাইবাসা কেন্দ্র হইতে FM-এর 101.7 MHz-এ। আজ উপস্থাপনায় রইলাম আমি, তাপসী নন্দী। শ্রোতা বন্ধুরা, প্রত্যেক দিনটি যেমন বিশেষ, তেমনি আজকের দিনটিও কিন্তু একটু বিশেষ, কারণ আজ হলো বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। হ্যাঁ বন্ধুরা, প্রতি বছর 10ই সেপ্টেম্বর বিশ্বব্যাপী একটি সচেতনতামূলক দিন হিসাবে পালিত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর সুইসাইড প্রিভেনশন এর যৌথ উদ্যোগে 2003 সাল থেকে এই দিবসটি পালনের সূচনা ঘটে। আত্মহত্যা প্রতিরোধযোগ্য এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে অসংখ্য মূল্যবান জীবন বাঁচানো সম্ভব, এই বার্তাকে সমাজ তথা বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়াই এই দিবসের মূল উদ্দেশ্য। 2014 থেকে নিয়ে 2026 সাল পর্যন্ত এই 2024 থেকে নিয়ে 2026 সাল পর্যন্ত এই 3 বছরের জন্য নির্ধারিত মূল্য প্রতিপাদ্য বা থিম হলো চেঞ্জিং ফর ন্যারেটিভ অন সুসাইড, আত্মহত্যা বিষয়ক প্রচলিত ধারণা পরিবর্তন, এবং এর সাথে যুক্ত আবহানটি হলো স্টার্ট দ্য কনভেনশন কনজারভেশন, আলোচনা শুরু করুন। 2026 সালটি হলো এই ত্রিবার্ষিক প্রচারণার শেষ বছর, যা সমাজ থেকে কুসংস্কার ও নীরবতা ভেঙে খোলা মেলা আলোচনার পরিবেশ তৈরি করার উপর

দক্ষিণ এশিয়া দেশগুলোতে বিশেষ করে ভারতের পারিবারিক সমস্যা, পড়াশোনার চাপ, অর্থনৈতিক সংকট এবং সম্পর্কের টানাপোড়েনের কারণে প্রতি বছর বহু মানুষ আত্মহত্যার পথ বেছে নেন। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো NCRE-র তথ্য অনুসারে এই সংখ্যা প্রতি বছর 1.5 লক্ষেরও বেশি অতিক্রম করে। তবে আত্মহত্যার প্রধান কারণসমূহ কী? আত্মহত্যা কোনো একক কারণে ঘটে না, এটি সাধারণত মানসিক, জৈবিক, সামাজিক ও পরিবেশগত জটিল মিথস্কিয়ার ফলাফল। প্রথমত, মানসিক রোগ ও অবসাদ, দীর্ঘস্থায়ী বিষণ্ণতা, বাইপোলার ডিসঅর্ডার, সিজোফেনিয়া এবং তীব্র উদ্বেগজনিত ব্যাধি মানুষকে আত্মহননের দিকে ঠেলে দেয়। প্রাতিষ্ঠানিক বিশ্বের যে প্রেক্ষাপট, তাতে আত্মহত্যার পরিসংখ্যান ও ভয়াবহতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO সম্প্রতি উপাত্ত অনুযায়ী প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় 720,000-এরও বেশি মানুষ আত্মহত্যার মাধ্যমে প্রাণ হারান। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে প্রতি 40 সেকেন্ডে বিশ্বের কোথাও না কোথাও একজন মানুষ নিজের জীবন শেষ করে দিচ্ছেন। আত্মহত্যা যদি আরও কারণ বলা যায়, সামাজিক একাকিত্ব ও কলঙ্ক এর মধ্যে রয়েছে। আধুনিক সমাজে মানুষ ক্রমশ একাকী হয়ে পড়েছে, মনের কথা শেয়ার করার মতো বিশ্বস্ত মানুষের অভাব এবং মানসিক সমস্যা প্রকাশ করলে সমাজ পাগল বা দুর্বল ভাববে, এই ভয় মানুষকে গ্রাস করে। পারিবারিক ও সম্পর্কের টানাপোড়েন, পারিবারিক অশান্তি, গৃহস্থ হিংসা, ডিভোর্স বা প্রিয়জনদের আকস্মিক মৃত্যু মানুষকে মানসিকভাবে ভেঙে ফেলে। অর্থনৈতিক ও ক্যারিয়ারের চাপ, ব্যবসায় ক্ষতি, বেকারত্ব, ঋণের বোঝা এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষায় ব্যর্থতা, যেমন ভারতের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার শিক্ষার্থীদের মধ্যে দেখা যাওয়া প্রবণতা অন্যতম বড় কারণ। মদাসক্তি, অতিরিক্ত মাদক বা অ্যালকোহল গ্রহণ মানুষের মস্তিষ্কের নিয়ন্ত্রণ ক্ষমতা কমিয়ে দেয় এবং হটকারি সিদ্ধান্ত নিতে প্রয়োজিত করে। আত্মহত্যা পূর্ব লক্ষণ, ওয়ার্নিং সাইনস। অধিকাংশ মানুষ আত্মহত্যা করার আগে কোনো না কোনোভাবে সংকেত বা আচরণগত পরিবর্তন প্রকাশ করেন। এই লক্ষণগুলি সময় মতো চিনতে পারলে জীবন কিন্তু বাঁচানো সম্ভব। তবে করণীয় কী? করণীয় ভূমিকা বলে সহমর্মিতার সাথে, প্রথম পদক্ষেপ হলো সহমর্মিতার সাথে শোনা। কোনো ব্যক্তি মানসিক কষ্টে থাকলে তাকে বিচার না করে বা উপদেশ না দিয়ে কেবল তার কথা মনোযোগ দিয়ে শুনুন। সরাসরি প্রশ্ন করা, কেউ যদি তীব্র হতাশায় থাকেন তবে তাকে সরাসরি জিজ্ঞেসে করুন, তুমি কি নিজেকে ক্ষতি করার কথা ভাবছ? গবেষণায় দেখা গেছে এই প্রশ্ন মানুষকে হালকা বোধ করায়, আত্মহত্যার ঝুঁকি বাড়ায় না। কুসংস্কার দূর করা, মানসিক স্বাস্থ্যকে সাধারণ শারীরিক অসুস্থতার মতোই গুরুত্ব দিন। থেরাপিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়াকে স্বাভাবিক হিসাবে গ্রহণ করুন।

সহায়তা পৌঁছে দেওয়া, তাকে একা না রেখে অবিলম্বে কোনো হেল্পলাইন, বিশ্বস্ত পরিবার বা চিকিৎসকের সাথে যোগাযোগ করতে সাহায্য করুন। প্রাতিষ্ঠানিক ও সরকারি স্তরে করণীয়। বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসের পটভূমি ও ইতিহাস। প্রাচীনকাল থেকে আত্মহত্যাকে সামাজিক অপরাধ, কলঙ্ক বা চরম ব্যক্তিগত ব্যর্থতা হিসাবে দেখা হতো। মানুষ এই বিষয়ে কথা বলতে ভয় পেত, যার ফলে যারা মানসিক অবসাদে ভুগতেন তারা আরও বেশি একাকী হয়ে যেতেন। এই বিশ্ব সংকট মোকাবেলার জন্য 2003 সালের 10ই সেপ্টেম্বর প্রথমবার আন্তর্জাতিকভাবে আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত হয়। ফরাসি ও আন্তর্জাতিক স্তরের গবেষক এবং চিকিৎসকদের সংগঠন IASP এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থান যৌথভাবে এটি চালু করে। এর মূল লক্ষ্য ছিল বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন দেশের সরকার, অলাভজনক সংস্থা এবং সাধারণ মানুষকে একই মঞ্চে এনে আত্মহত্যা প্রতিরোধ কার্যকর নীতি ও সচেতনতা গড়ে তোলা। প্রাতিষ্ঠানিক ও সরকারি স্তরে করণীয় কী? আত্মহত্যা প্রতিরোধ কেবল ব্যক্তিগত দায়িত্ব নয়, এটি একটি সম্মিলিত রাষ্ট্রীয় ও সামাজিক দায়িত্ব। সরকারের পক্ষ থেকে মানসিক স্বাস্থ্য সচেতনতাকে প্রাথমিক স্বাস্থ্যসেবার অন্তর্ভুক্ত করা উচিত। বিদ্যালয় ও কলেজগুলিতে কাউন্সিলিং সেশন বাধ্যতামূলক করা এবং কর্মক্ষেত্রে মানসিক চাপ কমানোর উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি। এছাড়া 24 ঘন্টা সচল থাকা, বিনামূল্যের জাতীয় মানসিক স্বাস্থ্য হেল্পলাইন নম্বরগুলোর ব্যাপক প্রচার করা প্রয়োজন। তবে উপসংজ্ঞা যদি বলা যায়, জীবন অত্যন্ত সুন্দর এবং প্রতিটি জীবনের একটি নিজস্ব মূল্য রয়েছে। ক্ষণিকের মানসিক মেঘ বা অবসাদ কোনো মানুষের জীবনের চূড়ান্ত পরিণতি নির্ধারণ করতে পারে না। বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস আমাদের মনে করিয়ে দেয় যে অন্ধকার ডুবে যাওয়া মানুষের জন্য আমরা প্রত্যেকে এক একটি আশার আলো হয়ে উঠতে পারি। তবে আসুন আমরা আমাদের চারপাশে মানুষের খোঁজ নিই, তুমি কেমন আছো, এই সহজ প্রশ্নটি করার মাধ্যমে খোলামেলা আলোচনা শুরু করি এবং একটি কলঙ্কমুক্ত সহানুভূতিশীল সমাজ গড়ে তুলি। এতক্ষণ আপনারা শুনছিলেন বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস সম্বন্ধে একটু চর্চা। এবার আমরা শুনে নেব শ্রীকান্ত আচার্যের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

ক্ষমা করবেন। এবার আমরা আরেকটি চর্চায় চলে যাব। বিষয়টি হলো, যদিও একটু আলাদা, যে আইতিরে ব্রাহ্মণ কী। চরিতবতি দর্শনের মূল কথা, ঐতিহ্যে ব্রাহ্মণের এই অংশে রাজা হরিশ্চন্দ্র ও রোহিতের আখ্যানের মাধ্যমে ইন্দ্রদেবতা ঘোষণা করেছেন চরিতবতি চরিতবতি। এর অর্থ হল থেমো না, এগিয়ে চলো, আসীনস্য পঙ্গু, যে বসে থাকে তার ভাগ্য বসে থাকে, উদ্দিষ্টিতি তিষ্ঠতা, যে দাঁড়ায় তার ভাগ্য স্থির হয়ে যায়, শেতে নিপাদ মানুষ, যে ঘুমিয়ে থাকে তার ভাগ্য সুপ্ত থাকে, চরাতি চরত ভাগ্য, কিন্তু যে চলতে থাকে তার ভাগ্য তার সাথে চলতে থাকে। এই দর্শনই ভবিষ্যতে সব সম্ভাবনার ভিত্তি। বিজ্ঞান প্রযুক্তি, আধ্যাত্মিকতা এবং মানব সভ্যতার বিবর্তন সবই এই গতির উপরই নির্ভরশীল। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং চেতনার বিবর্তন, ভবিষ্যতের এআই এবং রোবটিক্স আমাদের জীবন নিয়ন্ত্রণ করবে, কিন্তু আয়তেরে ব্রাহ্মণ আমাদের মনে করিয়ে দেয় যে যন্ত্র কেবল ক্রিয়া করতে পারে, কিন্তু মানুষের রয়েছে প্রজ্ঞা। আগামী 2000 বছরে মানুষ তার শরীরের সীমাবদ্ধতা কাটিয়ে ডিজিটাল ইমার্টিলিটি বা অমরত্ব দিয়ে এগিয়ে যাবে, কিন্তু সেখানেও চরিতবতি গুরুত্ব থাকবে। মানুষকে তার মানবিক মূল্যবোধ এবং করুণা নিয়ে এগিয়ে যেতে হবে। পরিবেশ ও টেকসই ভবিষ্যৎ, বর্তমান বিশ্ব জলবায়ু সংকটে জর্জরিত, আইতিরে ব্রাহ্মণের যোগ্য দর্শনে প্রকৃতিকে রক্ষা করার কথা বলা হয়েছে। যোগ্য মানে কেবল আহুতি নয়, যোগ্য মানে প্রকৃতির সাথে সামঞ্জস্য রক্ষা করা। ভবিষ্যতের অসীম সম্ভাবনা তখনই বাস্তবায়িত হবে যখন মানুষ বুঝতে পারবে যে সে প্রকৃতির অংশ, অধিপতি নয়। আগামী দিনগুলিতে পরিবেশ বান্ধব প্রযুক্তির মাধ্যমে পৃথিবীর তার ফেরানো আবার দিনগুলো পরিবেশ বান্ধব প্রযুক্তির মাধ্যমে পৃথিবীর আবার তার হারানো ভারসাম্য ফিরে পাবে। বিশ্বশান্তি ও বৈশ্বিক নাগরিকত্ব, ঐতিহ্যে ব্রাহ্মণে দেবগণের ঐক্যের কথা বলা হয়েছে। আজকের বিভক্ত পৃথিবীতে যেখানে যুদ্ধ ও বিদ্বেষ বাড়ছে, সেখানে এই দর্শন অত্যন্ত জরুরি। আগামী 2000 বছরে পৃথিবী হয়তো রাষ্ট্রহীন একটি সমাজে পরিণত হবে, যেখানে সবাই বসুদেব কুটুম্বকম বা বিশ্ব পরিবারের সদস্য হবে। মানুষের চিন্তার প্রসারই তাকে প্রকৃত ব্রাহ্মণ বা জ্ঞানী করে তুলবে। আধ্যাত্মিক রূপান্তর, ভবিষ্যতের মানুষ কেবল জাগতিক সুখে তৃপ্ত হবে না। আইতিরে ব্রাহ্মণে 4.6 অধ্যায় আত্মিক উন্নতির কথা বলে। আগামী সহস্রাব্দে মানুষ তার অন্তরে ব্রহ্মাণ্ডকে আবিষ্কার করবে, ধ্যান যোগ ও মনস্তাত্ত্বিক গবেষণার মাধ্যমে মানুষ মানসিক ব্যাধি মুক্ত হয়ে এক আনন্দময় সমাজ গড়ে তুলবে। শিক্ষা সংস্কৃতির পুনর্জাগরণ, ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থা কেবল তথ্য নির্ভর হবে না, তা হবে প্রজ্ঞা নির্ভর। আইতিরে ব্রাহ্মণের ঋষিরা যেভাবে বনজ বিদ্যাপীঠে ব্রহ্মের অন্বেষণ করতেন, ভবিষ্যতে ডিজিটাল বা ভার্চুয়াল বিশ্ববিদ্যালয়েও সেই আদি সত্যানুসন্ধান ফিরে আসবে। মানুষের উদ্ভাবনী শক্তি হবে অসীম। চ্যালেঞ্জ সমাধান বললে অসীম সম্ভাবনার পথে বাধা অনেক, স্থবিরতা লোভ এবং অহংকার মানুষকে থামিয়ে দিতে চায়, কিন্তু আয়তিরে ব্রাহ্মণ বলে সূর্যং পশ্য সেমানং যোনা তদয় চরণ, অর্থাৎ সূর্যের দিকে তাকাও, সে কখনো ক্লান্তিবোধ করে না, নিরন্তর ভ্রমণ করে।
এই নির্লস প্রচেষ্টা থাকলে মানুষ আগামী 2000 বছরের সব বিপর্যয়, যেমন মহামারী বা মহাজাগতিক দুর্যোগ, কাটিয়ে উঠতে পারবে। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন ঐতিহ্য ব্রাহ্মণ, এই সম্বন্ধে একটু চর্চা। এবার আমরা শ্রীকান্ত আচার্যের কণ্ঠে শুনে নেব রবীন্দ্রসঙ্গীত।